0: আরে রেনচে
1: আমাকে দুলিরি মো
0: আরে কোন ট্রান্সফর্ম মাইখানে বলে খতগা থন রাতা না থাকর তো ইওরা মাস মাছে কা সাখা না ওয়া ইয়া
1: আমা আমা তা সো সো সো ওলে চু রে কোন ট্রান্সফর্ম মাইখানে তা জি নিয়া কুয়া ইয়া তা চামাস গরিয়া
0: আ আরে কোন ট্রান্সফর্ম মাইখান তা সাগাজি জিগেরা দাও নাটা মার গাঙ্গো নিগারা তেজ কি সুমতে চিগচিজ গরা তা ইয়া না গামো সুঙ্গ লখতে না কেনি আদিকচিজ জোগনো চো মক্সাসে কি চোচ
2: চিতিরা তা মরগে খরমো থেমকেনি মারাম বাপ তমুরক
1: Ama, dengi e. Zi anige na nguzu chiga songzoki.
0: Marge nganiga yag chamoz gondigda nga ikhinda, ta?
1: Ama nga ngumazin e na. Na ngila na ama menkana chichu zita na ta dar tskalu songdur ya. Aka,
0: Oy.
1: Na menkanti ni na ta nyeli menchiku na chukuzi ni kuwa mu. Zi na rekun sachag timini na ngachu khalong sachag di na ta gusan juzu maripa.
0: Njogu wala. Nga ngolo kuramu. Nga nachukuzu na chazu khalong gura auk. Cholo gura auk. ट्रांसफॉर्म माइकन नेता शांचिन योंग न्यामले मानजे गुना चोकया मानरन डार काजे मेक ng gamura ngani ga tane den tok chik karnga dan ta arangi ta gormo stongs gara kumar gu ta ya
1: ama ta chosu gi ta chosu gi ta ngila nang ka ta na ansa ma chi ta shin jugu ji te
0: ya ta chun jo na ma song kwa kha par zga ta ta ta jinar ha gu na pa ma ri nya chera thim metum yok
1: ama ta ma zma ni re
0: mang gu
1: ama ma na na chi men khang gu na kha par zha shi
0: ততা দেখি আছি ঠিক থ গ দন সম জল দন গ থ দন দন দরিয়া
3: কং ল কোয়ক না না চং সং মান লম রিন জর পগ ন ল শং না চং সং মান লম চং গ জ জং কম থ না চং সং মান লম
4: Semke nyang tamdo si kalam tang mo Zemke mi tong tor si wanang dimra Wanang chenji po ni cheche kabra lag yun
5: Ya chukpa namba dina chamdani chungmi ergen zin targ kashig ngomu se ergun nug Donglende, sanshi nang shogo

0: আরে রেনচে
1: আমাকে দুলিরি মো
0: আরে কোন ট্রান্সফর্ম মাইকন নি বলে খত গা থন রাতা না থাকর তো ইওরা মাস মা চেক সাখা না ওয়া ইয়া
1: আমা আমা তা সো সো সো ওলে চু রে কোন ট্রান্সফর্ম মাইকন না তা জি নিয়া কুয়া ইয়া তা চামাস গরিয়া
0: আ আরে কোন ট্রান্সফর্ম মাইকন তা সাগজি জিগেরা দাও না তা মর গাঙ্গো নি গরা তেজ সুং তা চিখচিজ গ সাতা ইয়া না গামো সুং গ দখতে না কেনি আদিকচিজ জোগনো চো মক্সা সে কচোচ
2: চিতিরা তা মর গ কর্মো টেমকিনি মারাম বাপ তম নোরক
1: ama dengi e zi anige na nguzu chiga songzoki
0: marge nga nga yeg chimoz gondig tan ikhin da
1: ama nga umaz ni na na nila na ama menkana chi chu zi ta na ta dar chkhal song nuria aka
0: oi
1: na menkan ti ni na ta neli menchi kuna chu kuzi ni kwa mo zi na je kon sa cha ti mi ni na chu khalo sa cha ti na ta gusan chu mari ba
0: jo gu wa la nga golo kar mo nga na chu zu na cha zu khalo ngor ak cholo gor ak ट्रांसफॉर्म माइकन नेता शांचिन योंग न्यामले मानजी गुना चोकया मानन डार काजे मेक ng gamura ng aniga tane den tok chik karnga dan ta arangi ta gormo stons gara kumar gu ta ya
1: ama ta chosu gi ta chosu gi ta nila nang ka ta na ansa ma chri ta shin jugu jri te
0: ya ta chun jo na ma song kwa khapar zga ta tang tang jinar ha go na pa ma ri nya chera